হজরতে পরিণত হয়ে পড়তাম। তারপর সামরিক হাসান আকাশবাণী পছন্দ করতে এবং ওই সামরিক প্রফুল দেবী আমি ঊষা মঙ্গেশকর নিয়ে করেছিলাম ফিল্মটি। রবি অপূর্বের মাতা করে রা

মন্দিরে মহাদেব প্রথম জ্যোতির্লিঙ্গ শ্রী সোমনাথ, ভারতীয় যে সভ্যতানু প্রতীক। 1000 বর্ষ না বিনাশকারী পাহাড় ছপা সোমনাথ আজ আপনার আত্মসম্মান ও সাহস নিয়ে জীবন্ত প্রেরণা বনিনে অলিখম উঠুছে। 75 বর্ষ পহেলা লোখণ্ডী পুরুষ সরদার পটেলে সংকল্প লিধো সোমনাথ না নবনির্মাণ নো। અને આજે માનનીય વડાપ્રધાન શ્રી નરેન્દ્ર મોદીના નેતૃત્વમાં આ પાવન ભૂમિ ભારતના સાંસ્કૃતિક પુનરુત્થાનનો શંખનાદ કરી રહી છે। આવો સાક્ષી બનીએ આ સ્વર્ણિમ અવસરના, ઉજવીએ સોમનાથની વિરાસતના 75 વર્ષ। 8-11 મે 2026 શ્રી સોમનાથ મંદિર પરિસર પ્રભાસ પાટણ